মধুঘুরিতীয় এ জীবন পথে গাউ তব নাম আমি সুরে গীতে প্রীতি মমতার সবুজ কালিরে যাও লেখি আম জীবনী সকল জীবর জননী মাগ সারলে শান্তি দায়িনী পুষ্পিতকর সুরভিতকর সৃষ্টিরে আম শরণী নারায়ণ প্রসাদ সিংকর এই সুন্দর ভক্তি রচনাকু কণ্ঠরে সজাইলে নমিতা অগ্রওয়াল পরবর্তী কণ্ঠশিল্পী শৈলভামা মহাপাত্র শিল্পী কণ্ঠরে সংগ্রাম কিশোরী মল্লিক এই ভক্তি রচনা সকাল আসুছি তোমার ইচ্ছারে সঞ্জ যাউছি নই কেমিতি কহিবি মো জীবন পথে তুম শুভ ইচ্ছা নাহি তুম শুভ ইচ্ছা নাহি।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনিলে প্রথমে আকাশবাণী কটক এবং পরে পরে আকাশবাণী দিল্লির আকাশবাণী ব্রহ্মপুর, সময় বর্তমান সকাল 7টা। শ্রোতা বন্ধু, আজ দিনের প্রসারিত হওয়ার কিছু কার্যক্রম সম্পর্কে আপনার অবগত করাছু। আজ সকাল 7টা 25 মিনিট শুনবে আলোচনার কার্যক্রম বিবিধা, শুনবে আলোচনা গোদরিল গোড় কুয়না, আলোচনা করবে এ যুধিষ্ঠির দ্বারা। পরে পরে শুনবে সুগম সঙ্গীত সকাল 7টা 40 মিনিটে। সকাল 8টা 30 মিনিট প্রচার করবে পুরোনা ওড়িয়া কথাচিত্রর গীত। সুগম সঙ্গীত শুনবে সকাল 8টা 45 মিনিটে। বিবিধ ভারতী কার্যক্রম প্রচার করব আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর সকাল 9টায় এবং দিন 10টায় শুনবে আমার ফোন ইন কার্যক্রম। কিছু

নেতৃত্ব বহন করুছি। ভারত আমেরিকা অস্ট্রেলিয়া ও জাপানকু নেই গঠিত কোয়াড রাষ্ট্রগোষ্ঠী এক প্রমুখ সংগঠন ভাবে উভা হওয়া সহিত ভারত প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে শান্তি সুরক্ষা এবং নিরন্তরতা উপরে প্রাথমিকতা প্রদান করুছি। ভারত এই রাষ্ট্রগোষ্ঠীর অধ্যক্ষ ভাবে এবে বৈঠক আয়োজন করুছি। স্বাস্থ্য সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, গুরুত্বপূর্ণ তথা আধুনিক প্রযুক্তিবিদ্যা ভলি প্রসঙ্গ এবং বিভিন্ন ক্ষেত্রে সৃষ্ট আহ্বানগুলির মোকাবিলা দিগরে কোয়াড সদস্য রাষ্ট্রগুলি সকারাত্মক ভূমিকা গ্রহণ করছেন। এথিসহ আঞ্চলিক দেশগুলির সামুদ্রিক ক্ষেত্র নিয়ে সচেতনতা এই রাষ্ট্রগোষ্ঠী সুদৃঢ় করুছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজিঠার তিনদিনিয়া সিকিম গস্তরে যাবে। গস্ত অবসরের রাষ্ট্রপতি সেখানে বিভিন্ন কার্যক্রমে যোগ দেওয়া সহ কতক স্থানক পরিদর্শনরে যাবার কার্যসূচী রয়েছে। রাষ্ট্রপতি স্বাগত করা রাজ্য সরকার পক্ষ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা যাই। সন্ধ্যায় গ্যাংটকর নামগেল ইনস্টিচ্যুট অফ তিব্বতলোজি পরিদর্শন করবে। আসন্তাকালে রাষ্ট্রপতি নাথুলা পাস গস্ত করা সহ সেখানে নিয়োজিত সৈনিকক সহ ভাব বিনিময় করিবার কার্যসূচী রয়েছে। গ্যাংটক স্থিত সিকিম বিশ্ববিদ্যালয়ের আসন্তাকালে সমাবর্তন উৎসবের রাষ্ট্রপতি যোগ দেবে। এই অবসরে 14,000 ছাত্রছাত্রী ডিগ্রি প্রদান করা যাব। গস্তর শেষ পর্যায়ে রাষ্ট্রপতি গ্যাংটক পালজোর স্টাডিয়াম ঠারে আয়োজন হওয়াকু থিবা এক কার্যক্রমে সিকিম পুলিশকু রাষ্ট্রপতি ধ্বজা প্রদান করিবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুইদিনিয়া রাজস্থান গস্তরে যাই গত সন্ধ্যায় বিকানের পৌঁছিছন্তি। আজ বিভিন্ন কার্যক্রমে যোগ দেবে। পূর্বাহ্নে সীমা সুরক্ষা বাহিনীর 179তম ব্যাটালিয়নর সাঞ্চু সীমান্ত আউটপোস্টে প্রথম এক কার্যক্রমে যোগ দেবে। এক প্রহরী সম্মেলনী আয়োজিত হওয়া সহ মহিলা বারাকগুড়ি আভাসী মাধ্যমে উদ্ঘাটন করবে। সীমায় নিয়োজিত সীমা সুরক্ষা বল কর্মচারী সহ মধ্য মত বিনিময় করিবার কার্যক্রম রয়েছে। আজ অপরাহ্নে বিকানের বিএসএফ আঞ্চলিক মুখ্য সীমা সম্বন্ধীয় বিভিন্ন প্রসঙ্গ নেই এক উচ্চস্তরীয় বৈঠকরে শ্রী শাহা যোগ দেবার কার্যসূচী রয়েছে। বৈঠকরে সীমা সুরক্ষা, স্মার্ট বাড়, ড্রোন নিরীক্ষণ, অনুপ্রবেশ রোকিবা পাই আধুনিক প্রযুক্তিবিদ্যার ব্যবহার উপরে মত বিনিময় হওয়া নেই সম্ভাবনা রয়েছে। মন্ত্রী শ্রী শাহা আসন্তা 29 তারিখে গুজরাটর ভুজ গস্তরে যাই সীমা সুরক্ষা বল সীমান্ত পোস্ট পরিদর্শন করিবার কার্যসূচী রয়েছে। আসন্তা মাস 5 তারিখে শ্রী শাহা ত্রিপুরা সীমান্ত অঞ্চল গস্ত করবে। পরে পশ্চিমবঙ্গ গস্তরে যাই সেখানকার সীমান্ত অঞ্চল পরিদর্শন করিবার কার্যসূচী রয়েছে। দেশের সীমা অঞ্চল গস্ত এবং সুরক্ষা সম্বন্ধীয় সমীক্ষার অংশস্বরূপ শ্রী শাহা এইসব অঞ্চলক গস্ত করিবার কার্যক্রম স্থির হয়েছে। আপনার সংবাদ শুণুটি আকাশবাণী। আমেরিকা সেনা পক্ষ ইরান ক্ষেপণাস্ত্র প্রক্ষেপণ অঞ্চল এবং হরমুজ প্রণালী নিকটে কতক ডঙ্গা লক্ষ্য করে আক্রমণ করা যাই। দুই দেশ মধ্যে যুদ্ধবিরতি চালি সময় আত্মরক্ষা এভাবে আক্রমণ হয়েছে আমেরিকা কহিছি। সেন্টকম মুখপাত্র টিমোথি হকিন্স কহিছন্তি এই ডঙ্গাগুড়িক ইরানর ক্ষেপণাস্ত্র প্রক্ষেপণ স্থল এবং হরমুজ প্রণালী মাইন্স উপযোগ করা চেষ্টা করুলে সৈন্য সুরক্ষা আমেরিকা এই পদক্ষেপ গ্রহণ করেছি। তবে অত্যন্ত সংযমতার সহ আক্রমণ করা যাইতিবা শ্রী হকিন্স কহিছন্তি। অন্যপক্ষে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প কহিছন্তি দুই দেশ মধ্যে যুদ্ধবিরতি আলোচনা গতিশীল হয়েছে। এক রিপোর্টে কুহাযাইছে আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা লক্ষ্য নেই ইরান আমেরিকা নেতৃত্ব অধীনে অত্যধিক সমৃদ্ধ ইউরানিয়াম ভণ্ডার হস্তান্তর করা নীতিগত ভাবে সহমত হয়েছে। ইরান সহ দীর্ঘকালীন যুদ্ধ সমাপ্তি লক্ষ্য নেই রাষ্ট্রপতি ট্রম্প সাউদি আরব সমেত অন্য কতক দেশক আব্রাহাম চুক্তি সামিল হওয়ার আহ্বান দিয়েছন্তি। ট্রুথ সামাজিক গণমাধ্যমে শ্রী ট্রম্প এ সম্পর্ক সূচনা দিয়ে কহিছন্তি ইরান সহিত হওয়াকু থিবা চুক্তি বেশ গুরুত্বপূর্ণ সাব্যস্ত হেব। চুক্তি বিফল হলে পুনর্বার যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে পারে এবং এহা পূর্বাপেক্ষা অধিক ব্যাপক হেব বলে শ্রী ট্রম্প চেতাবনী দিয়েছন্তি। সাউদি আরব, কতার, পাকিস্তান, তুর্কি, মিশর, জোর্ডান এবং বাহারিন আদি রাষ্ট্রগুলিকে আব্রাহাম চুক্তি সামিল হওয়াকু শ্রী ট্রম্প অনুরোধ করেছন্তি। ইসরায়েল এবং কতক আরব ও মুসলিম বহুল রাষ্ট্র মধ্যে সম্পর্কক স্বাভাবিক করা পাই শ্রী ট্রম্প প্রথম রাষ্ট্রপতি কার্যকাল সময় আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাহারিন এবং সংযুক্ত আরব এমিরেটস 2020 প্রথম দেশ ভাবে এই চুক্তি স্বাক্ষর করেছিল। তবে অন্যপক্ষে আমেরিকা সহ আলোচনার অগ্রগতি ঘটি ইরান সূচনা দিয়েছিল চুক্তি স্বাক্ষর নিয়ে কোণী স্পষ্ট

শ্রোতা বন্ধু কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রর শুনুথিলে আকাশবাণী কটক কেন্দ্রর সমাবর্তন সকাল 7:25। বর্তমান আসন্ত শুনিবা কার্যক্রম বিবিধা। শুনিবা এথিরে আলোচনা গোদরিলো গোড়কু অনা, আলোচনা করুছন্তি এই যুধিষ্ঠির দোরা।

0: লক্ষ্মীনারায়ণ বেহেরাকে কণ্ঠে এই গীত সহ শ্রোতা বন্ধু শিশলা সুগম সঙ্গীতের এই কার্যক্রম।
1: ବନ୍ୟା ହେଉ ବା ମହାବାତ୍ୟା, ସବୁ ପରିସ୍ଥିତିରେ
2: ଗାଁରୁ ସହର ଯାଏ

0: আকাশবাণী ব্রহ্মপুর, সবাই সকাল 8টা শনিবার হিন্দিরে এবং পরে পরে ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লির।
1: সংস্কৃতি মূল্যবোধ এবং পরম্পরার একনিষ্ঠ প্রবক্তা আকাশবাণী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

হচ্ছকে এবং প্রসার ভারতীয় মোবাইল অ্যাপ নিউজ অন ইআইআর মাধ্যমে সময় বর্তমান সকাল 9টা শুনিবা বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর।

0: এইটা তুমনারে, আউ এইটা মো কন্ঠের নারে।
1: কিন্তু জে জে মা তুমনারে
2: সবু কিছি মো ব্যাংক লকার ফিক্স ডিপোজিট সবু থিরে ইয়াঙ্কো হিত নমনি রাখিছি, কালি কু জেবে মু নথিবি সেতবেলে ইয়াঙ্কো টঙ্কা মিলিবা সহজ হেব।
0: শুভ শুভ কুহ কোন
3: আরবিআই কহে
0: সচেতন হুয়ন্তু সতর্ক রুহন্তু।
4: কোন রিমা ঘরে সোলার লগাই দেল?
5: হ্যাঁ মধুপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি। চিন্তা নাহি মানে? হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যাব।
4: সত্যরে?
5: খালি সেতিকি নুহ অপা, সৌর শক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
6: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনায় কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
5: আম রাজা বাবুঙ্কর যেতেবেলে দেখিব ঘরে এসি ফ্যান সবু চালিথিব।
7: ওহো মা, তোমার প্রতি কথারে টেনশন।
5: ইলেকট্রি বিল কেতে আসুছে জানিছো?
7: দেখো মা, ঘরে সোলার লগাই দিলে চিন্তা যাব।
5: হ্যাঁ, সেইটা যেমতি মাগণারে হে যাব।
7: জানি না কি সরকার পরে এতিপে সাবসিডি দেউছন্তি।
6: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনায় কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
8: শুণ মো উষা মাউসী ভৌণী ভাই, সর্বে আস কথা গীত শুণবা পাই। ফোন হেউ কি হেউ বা মোবাইলি, এ ফোন হেউ কি হেউ বা মোবাইলি, নিজে শুণন্তু কি শুণুথান্তু ফ্যামিলি। কথা হেলে বাণ্টিবে নিজ সুখ দুঃখ, শুণিলে পাইবে সর্বে পরম সুখ।

0: কিছু কথা কিছু কিছু কার্যক্রম
1: হ্যালো কিরমিরি কুরাসা কালিন জেলা কোরিয়া ছত্তিশগড় সে ইন্দ্রসাহ সিং বল রহা হুম
0: নমস্কার কেসে হ্যাঁ আপ
1: ঠিক ম্যাডাম আপ ভি অচ্ছে হে মে ভি অচ্ছা হুম আপকা কল করে ফোন কিয়া হুম আর ফোন লাগা হ্যায় আচ্ছা লাগ রহা হ্যায় বাতচিত দেখো খুশি বল রহা হ্যায় আর দিশা মরতে হুয়ে মনে তো সাথ আপনা পছন্দ কি গীত বতাতা হুম ফিল্ম বনা জি কা
0: হুম বতাইয়ে কোন সা গানা সুননা চাহতে হ্যায় আপ
1: চেহারা ছুপা লিয়া হ্যায় কিসি জনাব নে গায়ক মোহন

0: মমির মমি ভিতরে কই দেব বলতেন তো
1: পো কো ক্লাস
0: তার প্রথম ক্লাস দ্বিতীয় তৃতীয় ক্লাস
1: আমি তাহলে পঙ্ক পাই এই গীতটি শুনে দেব
0: ধন্যবাদ
1: নমস্কার
0: নমস্কার।

0: करें आज ही टेली लॉ फॉर सिटीजंस मोबाइल ऐप अथवा लॉग इन करें www.tel-law.in या अपने नजदीकी सीएससी सेंटर से संपर्क करें। न्याय विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
1: श्रोता बंधु सुनिले আমার ফোন ইন কার্যক্রম কিছি কথা কিছি গীত উপস্থাপনা দিতে পুষ্পিতা পটনায়ক এবং স্মিতাশ্বিনী মহাপাত্র শুনুছন্তি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র। কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 মেগাহার্জ যোগে এবং প্রসার ভারতীর মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর মাধ্যমে। কিছু সময় মধ্যে শুনবে আমার পরবর্তী কার্যক্রম লোকগীত। এই ক্রমে আজ শুনবা দাসকাঠি গীত। আজ বিষয় রয়েছে পাণ্ডব বনবাস। পরিবেশন করিবে গণেশ্বর নায়ক এবং সাথী। তারপর শুনবা কিছু সূচনা এবং বিজ্ঞাপন।
2: মন কি বাত হ্যায় জন জন কি, সবি কি কুছ আপনি সি, সংঘর্ষ কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। মহিনে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঁগন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো অর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর। আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী জি কি মন কি বাত কা হিসা বন সকতে হ্যায়। ইসকে লিয়ে আপনে সুঝাব 29 মই তক টোল ফ্রি নম্বর 1800-117-800 पर रिकॉर्ड कर सकते हैं या फिर 1922 पर भी कॉल कर सकते हैं। अपने सुझाव नमो ऐप या माई गोव के ओपन फोरम में पोस्ट कर सकते हैं या पोस्ट बॉक्स नंबर 111 आकाशवाणी दिल्ली पर भी भेज सकते हैं। तो याद रखें रविवार 31 मई सुबह 11 बजे मन की बात।
3: नमस्कार श्रोता बंधु, फोनिन স্বাস্থ্য পাই কথাটি। এইথর বিষয়বস্তু রয়েছে বাত ও গণ্ঠি বিজ্ঞান সচেতনতা। আপনার ফোন যোগে আম পক্ষক এ সম্পর্কিত সমস্যাকে নিয়ে প্রশ্ন পচারিবে মই 27 তারিখ অপরাহ্ন 5-6 মধ্যে। আপনার প্রশ্নর উত্তর দেওয়া আম স্টুডিওতে উপস্থিত রহবে ব্রহ্মপুর শীতলাপল্লীস্থিত সম হসপিটাল ডক্টর অনুরাগ অনুপম। তাহলে আম পক্ষক ফোন করা ফোন নম্বর 2 টিপি রাখতু। ব্রহ্মপুরের গ্রুডাইলিং কোড হল 0680, ফোন নম্বর 2 2220521 এবং অন্যটি 2222621। মনে রহিল তো মই 27 তারিখ অপরাহ্ন 5-6 মধ্যে ফোন নিশ্চয় করবে। ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটি। নমস্কার।
0: पता है न्याय विभाग भारत सरकार ने गरीब और जरूरतमंदों को न्याय दिलाने की प्रक्रिया को किया और भी आसान।
4: हाँ बिल्कुल, टेलीलॉ और न्याय बंधु सेवाओं का हो गया है एकीकरण।
0: अब चाहे टेलीलॉ के माध्यम से मुफ्त कानूनी सलाह लेनी हो
4: या न्याय बंधु में पंजीकृत वकीलों से अपनी निःशुल्क कानूनी सहायता के लिए जुड़ना हो,
0: अब दोनों एक ही ऐप पर उपलब्ध। डाउनलोड करें आज ही टेलीलॉ फॉर सिटीजंस मोबाइल ऐप अथवा लॉग इन करें www.tel-law.in या अपने नजदीकी सीएससी सेंटर से संपर्क करें। न्याय विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
5: एक मजबूत

0: কাঠি বলি
1: শকুনি ধরিলে
0: মনে বিতিচন্তি সভা
1: কুঠিলে
0: জিনিলে দুর্যোধন হালে যুধিষ্ঠির সকলে দেখলে কাঠি
1: দান পড়িবার রাম দে হরি রাম দে ভজ রাম দে হে তাল ভজ রাম
0: হরি সে কাঠির মহাতয়ে পরি রহিছি
2: আচ্ছা
0: থর পুথর এহি পরি কাঠি পকাইলে মধ্য পাণ্ডব মানে জিনিবার প্রশ্ন নাহি
2: না না না
0: নিরুত

0: প্রকৃত আমি যদি সৎপথরে অছে
1: আচ্ছা
0: নিশ্চয় দিনে না দিনে কথা ঘটিব
1: ঠিক ঠিক
0: পবিত্রায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়
1: সমবায় যুগে যুগে
0: প্রকৃত যুগক যুগ ধরে ধর্মটা বজায় রয়েছে
1: নিশ্চয় নিশ্চয়
0: এইপরি যেতে যুধিষ্ঠির কহিছন্তি
1: হ্যাঁ
0: অর্জুন কহন্তি

0: মনোয়াদির সে গ্রন্থে ছন্দিনী রাম গোবিন্দ হে গোবিন্দ রাম রাম নবীন সুন্দর হে ঘন বর্ণ শ্যাম।
1: শ্রীকৃষ্ণ কহিলে আহা দ্রুপদ কুমারীঙ্কু সঙ্গে যাইথিব,
2: আচ্ছা
1: বার বর্ষ বনরে শ্রাদ্ধ করিব।
2: ঠিক ঠিক
1: যা সঙ্গে নথিলে শ্রাদ্ধরে কার্য নাহি।
2: আহা
1: মনোয়াদির সে গ্রন্থে ছন্দিনী নিরুত্তর হইলে যুধিষ্ঠির সব্যসাচ,
2: আহা
1: পাঞ্চিলে বিরঞ্জি যাহা
2: হালে অছি লেখি
1: এউদারু অর্জুন।

0: শ্রোতাবন্ধু, কার্যক্রম শুনছি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র। বর্তমান আসন্ত শুণবা আমার সন্ধকবি তুলসীদাস রচিত শ্রীরামচরিত মাসর ৪৩তম ভাগ।
1: এপিসোড নম্বর ৪৩, ফোর থ্রি।

0: শ্রোতা বন্ধু, মহিলা সশক্তিকরণ পাই আম সরকার কার্যকরী করেছেন অনেক যোজনা। আজ জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি। রাজনীতি ক্ষেত্রে দক্ষতা দেখাইবা সহ প্রশাসনিক ক্ষেত্রে মধ্য নিজের নিপুণতা প্রকাশ করুছন্তি। কহিবা গলে আজ নারী সশক্ত এবং কর্মতৎপর, সবুঠি এমানকর জয়গান। তেবে গণতন্ত্রে মহিলা মানক ভাগিদারিতা সম্পর্কে আজ আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করছন্তি লেখিকা ছন্দা মিশ্র।
1: আমি এমনি গোটে দেশরে রহুছে যে দেশরে নারীকে পূজা করা যায়। কুহাযায়ে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। যেউঠি নারীকে সম্মান দিয়া যায় সেঠারে দেবতা মানে বাস করন্তি। আমাকে আশ্চর্য লাগিলে সত হেউছি যে আজি যেতেবেলে আমি চতুর্দিকরে নারী কু অসম্মান, নারীর অসুরক্ষতা দেখুছে। পূর্বে যেতবে রামরাজ্য থিলা সেতবে রামঙ্ক সহ সীতা সিংহাসন উপরে বিরাজমান করুথিলে। যেতবে এই কথাটিকু মু পচারিথিলি জনে বিজ্ঞ ব্যক্তিকু, সে কহিথিলে যে এহা কারণ থিলা পুরুষ স্বভাবতঃ কঠোর কিন্তু নারীটি স্বভাবতঃ কোমল। তার কোমল ও কঠোর মধ্যরে যে মধ্যম পন্থাটি বাহারে তাহা এ সংসার এ সমাজ পাই প্রণিধান যোগ্য। মানে কোনসি কথাকু আপন যেতে জোরে মাড়ি বসিবে, মাড়ি বসিকে তাকু টাইট করিকে বাঁধিবে, ধরতো গোটে সিতার তার তাকে আপন যেতে জোরে মাড়ি বসিকে বাঁধিবে সেতে বেসুরা রাগিণী তাধরু বাহারিব। ঠিক সেমিতি যদি তাকু ঢিলা করিকে ছাড়িবে তেবে তাহা বাজি হি পারিব নাহি। সেইভাবে কথা গণতন্ত্র যেতেবেলে আমি চলাইবাকু চাহুছে, গণক তন্ত্র অর্থাৎ গণক দ্বারা গণক পাই যে নীতি নিয়ম যে সমাজ ইয়ে তৈরি করা যাচ্ছে সেতরে উভয় নারী ও পুরুষ উভয়ঙ্ক ভাগিদারিতা রহিবা নিহাতি জরুরি। গণতন্ত্রর প্রকৃত অর্থ হচ্ছে জনসাধারণক শাসন যেউতরে পুরুষ ও নারী উভয়ঙ্ক সমান অধিকার রয়েছে। জনসংখ্যার প্রায় অধা ভাগ হচ্ছে নারী, তেণু সেমানক সক্রিয় সহভাগিতা বিনা গোটিয়ে সফল গণতন্ত্রর কল্পনা সুদ্ধা করা যাই পারিব না। আজ নারীটি ঘরর চারিকান্ত ভিতরে রহিবাকু ইচ্ছা করু নাহি, বরং আকাশে উড়িবা ঠু নেই সমুদ্রে বুড়িবা পর্যন্ত, রন্ধা ক্ষেত্রর রণক্ষেত্র পর্যন্ত প্রতিটি স্থানরে সে পুরুষ সহ সমান ভাগিদারিতা সমাসকন্ধ হই চালিবা বিশ্বাস করুছে। দেশ গঠনরে গুরুত্বপূর্ণ স্থান সে গ্রহণ করুছে। আজ আমমানকর পরম সৌভাগ্য আম দেশর সর্বোচ্চ আসনরে যে বসছন্তি আম রাষ্ট্রপতি, সে হচ্ছন্তি জনে মহিলা, সে পুনি যে ওড়িয়া মহিলা, এহা সমস্তঙ্কু খুব গর্বিত করে। আমি এমিতি গোটে দেশে রহুছে যেউঠি আমাকে ভোট দেবা পাই অধিকার দিয়া যাইছি। নিজকু আধুনিক কোনতা অনেক গুড়িয়া দেশ যেতেবেলে ভোট প্রদান করিবা পাই নারীকু দেই নথিলে অধিকার, সেতেবেলে আম দেশ নারীকু প্রথমে অধিকার দেইথিলা ভোট দেবার অধিকার। ভারতীয় সংবিধান প্রতিটি নারীকু পুরুষ সদৃশ সমান মতাধিকার দিছে, যাহাদ্বারা সে নিজ পছন্দর সরকার বাছি পারুছে। ঠিক সেমিতি পঞ্চায়েত হউ, পৌরপালিকা নির্বাচন হউ, মহিলা মানক পাই যে সংরক্ষণ ব্যবস্থা করা

0: জানিবা পাইঁ টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু।
1: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
2: আম রাজা বাবুঙ্কর যেতেবেলে দেখিব ঘরে এসি ফ্যান সবু চালিথিব।
3: ওহো মা, তোমার প্রত্যেক কথারে টেনশন।
2: ইলেকট্রিক বিল এতে আসুছে জানিছো?
3: দেখো মা, ঘরে সোলার লাগাই দিলে চিন্তা যাব।
2: হ্যাঁ, সেটা যেমন মাগণে হয়ে যাব।
3: জানি না কি সরকার পরে এতে পে সাবসিডি দুছন্তি।
4: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজ হি আবেদন করন্তু।
5: আরে মিস্টার আয়ার, আপকা ঘর তো 1970 সে বানা হে না, আজ ভি ইতনা স্ট্রং কেসে হে?
6: সিম্পল হে, তব ভি ভরোসা রা ওর আজ ভি হে চেটিনাড সিমেন্ট পর।
7: মজবুতি জো সালো নহিং পিঢ়িয়ো তক চলে, চেটিনাড সিমেন্ট কা সুপার গ্রেড সিমেন্ট 64 সালো কি বুনিয়াদ কে সাথ। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।

0800 ফোন নম্বর দুইটি 2220521 এবং অন্যটি 2222621। মনে রইল তো? মই 27 তারিখ অপরাহ্ন 5টা-6টা মধ্যে ফোন নিশ্চয় করবে। ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটি। নমস্কার।

শ্রোতাবন্ধু, এতবার যাই শুনুলে বিবিধ ভারতী কার্যক্রম রিলে করি প্রজাকলু আকাশবাণী মুম্বাই কেন্দ্র আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড 106.6 মেগাহার্টজ যোগে তথা নিউজ অন এআইআর আপ যোগে। আসন্তু বর্তমান শুনিবা কি যে হিন্দি গজল শিল্পী হচ্ছেন জগজিৎ সিং।

শ্রোতাবন্ধু সমর্থন কেতুটি হিন্দি গেছিল শিল্পীলে জগজিৎ সিং আকাশবাণী ব্রহ্মপুর আসন্তোষ শুণবা কেতুটি হিন্দি চলচ্চিত্র সঙ্গীত।